0: গ্রহণ নকৰিবলৈকে মানসিক প্রস্তুতি, আর দ্বিতীয় কথা হৈছে সেই মানসিক প্রবৃত্তি অনুসারে যিমান দূর সম্ভব সিমান দূর জীবনক নকৈ গঢ় দিবলৈ কৰা প্রচেষ্টা।
1: আজিৰ মুকুটামালা জাতিৰ পিতা মহাত্মা গান্ধীৰ বাণীৰ পৰা লোৱা হল।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত নরূপত আকাশবাণী।

0: এবার শুনবা ভূপেন হাজরিকার কণ্ঠর আন এটি গীত।
1: অনিয়মকেই নিয়ম করি মই আগবাড়িছো, এটা নিজকে প্রশ্ন করিবর মন যায় কি যে সন্দত হলু বন্দী ইহ জনম টু পায়, কি যে সন্দত হলু বন্দী

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত নরূপত আকাশবাণী।

0: জিলার রেহরুপ।
1: নমস্কার, জিলার রেহরূপত আজি শুনক কামরূপ জিলার রেহরূপ। আজি আমার হইতে আছে কামরূপৰ পৰা আমার সংবাদদাতা কৌশিক দাস। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76 সংখ্যক জন্মদিন যা 17 সেপ্টেম্বরত দেশজুড়ি পালন করা হয়। সমান্তরালভাবে প্রতিটি বিধানসভা সমষ্টিত ভারতীয় জনতা পার্টির উদ্যোগত প্রধানমন্ত্রীগুলির জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে গুৱাহাটীর উত্তর গুৱাহাটীর মাজর কুমার ভাস্কর বর্মা সেতুর উত্তরপারে 5,000 গছি বন্তি প্রজ্বলন করা হয়। বন্তি প্রজ্বলন অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই সন্দর্ভত আমার কামরূপর সংবাদদাতা

0: জাতির পিতা মহাত্মা গান্ধী অহিংসার মন্ত্রে পরাধীনতার শিকলি ছিঙি দেশক স্বাধীন করবলে সক্ষম হওয়া গান্ধীজি এগারী ব্যক্তিয়ে নাছিল, তেখেত আছিল এটি আদর্শ, কর্মই আছিল তেখেতর বাবে ঈশ্বর।
1: কোই শরীর তো হই কি শরীর লেকর আমাদের সামনে খড়া রেতা হয়, ও তো কেতে হামকে চতুর্ভুজ মূর্তি হে, শঙ্খ গদা চক্র পদ্ম ও সব হে, ও সব আমারি কল্পনা হে। ঈশ্বর কে পাশ না শঙ্খ না গদা চক্র হে, ও তো অশরীরী হে, ও নিরঞ্জন হে, ও নিরাকার হে, ও দেহাতীত হে। তো উসকো দেহ কাহাঁ সে, লেকিন মনুষ্য আপনি কল্পনা কর লেতা হে তো বিষয় মানতা হে। তো বিষয় হামারা ভগবান কাহাঁ নেই দেখে, তো হামারে কর্ম মেই দেখে। কর্ম কেসে কি কুছন্দ হে, স্বচ্ছন্দ হে, ও তো কোই কর্ম নেই হে, উসকা নাম কর্ম কাহা হি জাতা হে। কর্ম তো একই হে কি জো যজ্ঞ বটে, যজ্ঞ

উদিত নারায়ণ, সাধনা সরগম আর সহশিল্পীসলার কণ্ঠ জো জিতাবু হি সিকন্দর ছবিখনের প্রথম গীতটি শুনিলে। অনুষ্ঠানত এইবার শুনাবলৈ লৈছো উদিত নারায়ণ আর সাধনা সরগমর দ্বৈত কণ্ঠত আন এটি গীত।

উদিত নারায়ণ আর সাধনা সরগমর দ্বৈত কণ্ঠর গীতটি শুনিলে। একক হিন্দী ছবির গীতর অনুষ্ঠানের শেষত শুনুয়া হোক উদিত নারায়ণ আর বিজয়তা পণ্ডিতর কণ্ঠত এই গীতটি।

উদিত নারায়ণ আর বিজয়তা পণ্ডিতর দ্বৈত কণ্ঠর গীতটি শুনিলে। একক হিন্দি ছবির গীত অনুষ্ঠান শ্রোতাসকলে আজি শুনিলে জো জিতা বহি সিকন্দর ছবিখনের কেটিমান গীত। এ আকাশবাণী গুয়াহাটির মহাবাহু।

মহানগরীর মাজমজিয়াত এখন আশ্রম, যার সেউজ শীতল পরিবেশে দর্শনার্থীক দিয়ে প্রশান্তি। সুদীর্ঘকাল ধরে এই আশ্রমখনে বহন করেছে জাতির পিতা মহাত্মা গান্ধীর স্মৃতি। গান্ধী জয়ন্তী উপলক্ষে ধরণীয় আশ্রম হিসাবে সুপরিচিত কস্তুরবা গান্ধী আশ্রমর সেবিকা তথা কর্মীসকলের সঙ্গে এয়া আমার আজির আইডিওর বুলনির বিশেষ অনুষ্ঠান কস্তুরবা গান্ধী আশ্রমত এবেলা।

শ্রোতাসকলে আধুনিক গীত শুনি আছে শ্রাবণী মুখার্জীর কণ্ঠত। শিল্পীর কণ্ঠত এবার শুনাবলৈ লোৱা গীতৰ কথা গুণমণি বৰাৰ।

0: চাকরি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তার পিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা, উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
2: আচ্ছা, আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
4: শ্রোতাসকল, অনুষ্ঠানত এবাৰ আগবঢ়াইছো তেজাব বুলছবিৰ, অনুৰাধা পৰ্ৱাল আৰু অমিত কুমাৰৰ কণ্ঠত এই গীতটি।

0: বর্ণালী অনুষ্ঠানটি শুনিলে, আঁত ধরিলে প্রাঞ্জল শইকীয়াই, প্রযোজনা পল্লবী কলিতার, আকাশবাণী তেজপুর।
1: এয়া আকাশবাণী তেজপুর। শ্রোতাসকল, এতিয়া আগবাইছো জগজিৎ সিংৰ কণ্ঠৰ কেইটিমান গজল।